ওয়ামারকি ওজু তিনিনি তাওয়াঙ্গা জামলা লুমাথা ইনথু নাচুন দিলা সামজু চেঞ্জু জেমো কোনাশি তেয়া সাদু চোঞ্জাম নিবে ওয়াতু ওজু তিনি ভা পেবর নেয়েলা ওজু নিবো জেমোর ইয়েনরু তোজুন চেমো চেজিং নিঙ্গ চেজুং কাং শেগ্যা কোনজুন জি নোবথা নাচো সামবলে থারথমে我们曾提腾心结的东东那些土界一把它对内提苦有娘家心点价钱不约了阿妹切的用为谁的你总得了起老子压血的事我住去绝女切中心塞塞为苦人点给切情正下的车呢我住那么塞催当一女贼总得了土地约